0: তাকে আশা করি আছো সোনকালে ভালো।
1: তেনে আজি
0: গান শুনিব খুজিছো কব তক চুপ রহঙ্গি,
1: কব তক চুপ রহঙ্গি, ওকে।
0: গানটো হব মিতুয়া ভুল না জানা,
1: মিতুয়া ভুল না জানা, হ্যাঁ হ্যাঁ জি জরুর শুনাঙ্গে আজি।
0: আর এই গীতটো মই ডেডিকেট করব বিচাৰিছো অমল বসুমতারী, বিমল বসুমতারী, ভাইকন মুন্ডা, যোগেন্দ্র রংপি, দেবাশিষ হাজরিকা, তারপর হিতেন্দ্র দাস, অঞ্জলি বসুমতায়ে, মোর শ্রীমতী আছে রনু পাত্র, লাকি, তারপর হব আমার প্রেমজিৎ চক্রবর্তী, প্রেম সিং সিসুদিয়া, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, পূরণ সিং বর্মা, ভগবান সিং পরমা, রামেশ প্রজাপতি, শিবা লোহাট আর তনুশ্রী মহারাষ্ট্র পড়া, এই গীতটা ডেডিকেট করেছিল, আর আপনাকে এই গীতটা ডেডিকেট করেছিল।
1: ওকে, মোকো ডেডিকেট করার কারণে বহুত বহুত ধন্যবাদ। তো রমেশ দা, শুনো আপনার পছন্দিতা গানা, কল করার কারণে বহুত বহুত ধন্যবাদ,
0: ধন্যবাদ।